0: ꯃꯊꯪ ꯁꯤꯠꯅ ꯑꯍꯨꯝ ꯈꯟꯒꯠꯆꯔꯤ ꯑꯍꯥꯟꯕꯗ ꯕꯤꯔ ꯙꯅ ꯂꯩꯄ꯭ꯔꯥꯛꯄꯝ ꯗꯣꯟ ꯕꯣꯁꯀꯣ ꯁ꯭ꯀꯨꯜ ꯂꯥꯡꯖꯤꯡ ꯑꯅꯤꯁꯨꯕꯗ ꯋꯥꯏ ꯁꯤꯡꯈꯩ ꯉꯥꯟꯕ ꯆꯥꯟꯗꯅꯤ ꯃꯦꯃꯣꯔꯤꯌꯦꯜ ꯁ꯭ꯀꯨꯜ ꯑꯟꯗ꯭ꯔꯣ ꯑꯃꯁꯨꯡ ꯑꯍꯨꯝꯁꯨꯕꯗ ꯑꯦꯝ ꯗꯤ ꯏꯐꯝ ꯁꯥꯖꯠ ꯈꯥꯟ ꯀ꯭ꯌꯥꯝꯒꯩ ꯍꯥꯏ ꯁ꯭ꯀꯨꯜꯅꯤ ꯑꯗꯣꯝꯒꯤ ꯁꯦꯜꯒꯤ ꯃꯅꯥ ꯑꯗꯣꯝꯒꯤ ꯕꯦꯡꯛ ꯑꯦꯀꯥꯎꯟꯇ ꯊꯥꯔꯛꯂꯒꯅꯤ ꯉꯁꯤꯒꯤꯗꯤ ꯃꯇꯥꯡ ꯑꯁꯤꯗ ꯀꯥꯏꯅꯌꯥ ꯊꯪꯅꯤꯖꯔꯤ ꯄꯤꯅꯕꯤꯔꯁꯤ
1: তাবিরে রেডিও প্লাস সানি আংখাই মাথুই শুভ তাঙ্ক ক্লাস সেভেন মণিপুরী লাইক লাইসু লেসন সিক্স থরমাসি ডিপার্টমেন্ট অফ এডুকেশন এস সমগ্র শিক্ষা মণিপুর টেংবাঙ্গ লোনা পুতকচবনী।